0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ওমরুং হেদ্দিহাগে আহারুতা গুণামুন্দা মেহেরুনু সায়াকি কুরুকং হিকিকং হুন্ন মিহেকে দিগুহেদুনলা বড়ুবুরগা আলাফুন্নেরু আতুগা আলাফুন রানুগে বড় উলাতাকুং শাহি গোতেন হুরে ওমরায়কু রোতা গিনাভেফাবি মৌনুং হিনিতুংগুমগে আসারু ফাড়ুবি জোহান্যাস বদ্দালুমুন্নে
1: দেন এশিন্নং ওলে
0: লোয়েব্বায়কু জোহানগে বুরাকাশিগে ফিরুমালামুং মেহেরু নিসা বুঞ্ঞে জোহান্নাকি এনেগে দেলুলুগে নূরে মামাদারি ফুলুগে উফলট্টাকা কোম্মেফাদা কুরবানিয়েভেস এনা বেদানে

ইসলাম দিনকে মাতিবেরকম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল হাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তাবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদু কো ফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কোদ্দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীন ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন্দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুং মি দীন গাবুল কোগে হুরি মি হেগে আকীদায়া কুডাভিয়াস উনি কামে আতুয়েদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদমং একি সিফাসিফাগা মেদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালং কোমমেহেম বেনুন নুগুতাই কিতাম মেরিতিকো দেকে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকতাকে

0: আদি মারুগে সাকারায় হাক বুগতুগা আন্না হুটে এই থিবা এয়া ফিলং মুড়ে খামগা বি মারে
1: ওয়ানুফিখা

এহিং ইলাহ কু শরীক কুরি মিহায় ফাহে দিয়া দেমালায়েকাতুম এনা গদফদ আযাব গে থেরেং ইল্লাওয়াশে।

0: একলাঙ্গে ওয়াহি কুরবানতে তিমন রসকলাঙ্গে হযরতগা তিয়বা মিহুন দেবসবে আরারুন নওয়াশ হামাকশ্বরুন তিমন রসকলাঙ্গে তিয়বা মিহুন আযাবগে ওয়াঈদ ওয়ানি ইসকুরবা ফে
1: দিবে এফএম নুয়দিহে কে মেগাহার্টজ।